ভবানী ত্রিপুর মোহিনী জগতর ঠাকুরানী, তিনি পুরে মাগো বিজে করিয়ছু, তিনি পুরে মাগো বিজে করিয়ছু। মঙ্গলা মঙ্গলকারিণী গো মাত শুভদায়িনী।

মামা বলি কেতে মুই ডাকুছে নাই শুনুছু গুহারি মা, মামা বলি কেতে মুই ডাকুছে নাই শুনুছু গুহারি, তোর বিনে মাগো।

তোর পূজা ধ্বজা কিছু নাই জানে গো মুই তো মুরুখ পিলা মা, তোর পূজা ধ্বজা কিছু নাই জানি গো মুই তো মুরুখ পিলা, হাত জুড়ি মাগো ডাকুয়ছে তোতে।

শ্রোতা বন্ধু, বয়স্ক ব্যক্তি মানকৰ জ্ঞান, অভিজ্ঞতা ও দিগদর্শন দ্বারা গোটে সুস্থ সমাজ গঠন সম্ভব হয়ে তেবে সেমানকু সম্মান জনাইবা সহ এক সুস্থ ও নিরাময় জীবনযাপন করিবা পাই সহযোগ করিবা আমার কর্তব্য অটে। তেবে এই কেতুটি কথা প্রতি যদি বয়স্ক ব্যক্তি মানে ধ্যান দেই মানসিকতাকু পরিবর্তন করিবে, তেবে বার্ধক্য অবস্থা মধ্য খুশিরে অতিবাহিত করিপারিবে। বার্ধক্যকু বোঝ বলে ভাবন্তু নাহিঁ, বাকি থিবা কামকু সমাপ্ত করিবার অবসর বলে ভাবন্তু। খাদ্য পানীয় সীমিত, সন্তুলিত ও সুষম করন্তু। নিশা সেবনরু নিবৃত রহন্তু। পছন্দ মোতাবক কিছু কিছু ব্যায়াম, শারীরিক শ্রম প্রতিদিন করন্তু। মনকু খুশি রাখিবাকু পড়াপড়ি, লেখালেখি সহ পরিবার ও সাংগসাথীঙ্ক সহ ফোনরে সম্পর্ক বজায় রাখন্তু। প্রার্থনা করিবা সহ ভজন জনন আদি শুণন্তু। নিয়মিত ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা করন্তু ও আবশ্যক হলে ঔষধ সেবন করন্তু। রাত্রি অনিদ্রা হন্তু নাহিঁ, নিদ ন হলে মধ্যে মনকু নিশ্চিন্ত রাখি 5-6 ঘন্টা বিশ্রাম করন্তু।

শ্রোতা বন্ধু, আমার চারিপটে ঘেরি রহিতবা জল, স্থল ও বায়ুমণ্ডলকু নেই আম পরিবেশ গঠিত। মনুষ্য সুস্থভাবে বঞ্চি রহিবা পাই এক উত্তম পরিবেশ আবশ্যক। এণু পরিবেশ সুরক্ষা পাই পৃথিবীরে গুরুত্বারোপ করা যাইছি। শিল্পর দ্রুত প্রসারণ, জনসংখ্যা বিস্ফোরণ, মারণাস্ত্রর প্রয়োগ, অরণ্য সম্পদর ক্ষয়, বহুল যানবাহনর চলাচল, কীটনাশক ঔষধ প্রয়োগ আদি যোগুঁ পরিবেশ দূষিত হবার লাগিছে। এর নিরাকরণ নিমন্তে বিভিন্ন রাষ্ট্রমানে মধ্য উদ্বেগ প্রকাশ করছেন। প্রদূষণর মুক্তি ও পরিবেশ সুরক্ষা হেউছি আমমানকর কর্তব্য। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজির বিষয়বস্তু রয়েছে পরিবেশ সুরক্ষা, জীবন রক্ষা।

বাবু পরশুরাম এই সিনেমার গীত শুনমা গাইছন শুভাশিষ আউ ইরা মহান্তি গীত লিখিছন ও সঙ্গীতে সজাইছন স্বরূপ নায়ক।

গুন্ডা রয় গীত গাইছেন বিষ্ণুমোহন কবি, গীত লিখেছেন মোহিত চক্রবর্তী, সঙ্গীত সাজিয়েছেন দীপক কুমার বেহরা।

আগকে শুনবা ঈদ, অমিতা ভট্টাচার্যঙ্ক লেখান, সঙ্গীত দিয়েছেন প্রীতম, গীতকে গাইছেন অরিজিৎ সিং, সিনেমা ছিছোরে।

শেষে বাগিটু সিনেমার এই গীত শুনমা সঙ্গীতকার মিথুন, গীতিকার সাঈদ কাদরি, কণ্ঠশিল্পী জুবিন নটিয়াল।

0: শ্রোতা ভৌণী, আজ ঘর সংসারর গৃহলক্ষ্মী কার্যক্রমে শুণবা আলোচনা মাতৃভাষায় শিক্ষাদান সময়ের এক আহ্বান আলোচনা করছেন শ্রুতকীর্তি ত্রিপাঠী।
1: মানুষের প্রথম পরিচয় হচ্ছে তার ভাষা। জন্মপরে শিশু মা'র কোলর যে ভাষা শিখে সেই ভাষা হচ্ছে তার মাতৃভাষা। মাতৃভাষা কেবল ভাব বিনিময়ের মাধ্যম নুহে, এহা এক জাতির সংস্কৃতি, পরম্পরা, চেতনা ও আত্মপরিচয়ের মূল আধার। তেণু শিক্ষার প্রথম ভিত্তি মাতৃভাষায় হওয়া উচিত। বর্তমান সময়ের শিক্ষাকে অধিক সহজ, সরল ও জীবনমুখী করা মাতৃভাষায় শিক্ষাদান এক অত্যন্ত আবশ্যক আহ্বান হয়ে উঠিছে। শিশুর চিন্তা, কল্পনা ও বুঝিবার শক্তি তাহার মাতৃভাষা সহিত গভীর ভাবে জড়িত থাকে। মাতৃভাষায় শিক্ষা পাইলে শিশু সহজে বিষয়কু বুঝিপারে, নিজের মনর ভাবক নির্ভয়ে প্রকাশ করিপারে ও শিক্ষা প্রতি আগ্রহী হুয়ে। কিন্তু অন্য ভাষায় আরম্ভর শিক্ষা হলে শিশু ভাষা ও বিষয় উভয়কু একাসাথে বুঝিবাকু চেষ্টা করে অনেক সময় মানসিক চাপর সম্মুখীন হুয়ে। এহা তাহার সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকু প্রভাবিত করে। বিশ্বর অনেক উন্নত দেশ যথা জাপান, চীন, রুষ, ফ্রান্স ইত্যাদি নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে আজ বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে অগ্রণী হয়ে পারিছন্তি। এথিরু স্পষ্ট হুয়ে যে উন্নতি পাইঁ ইংরাজী একমাত্র মাধ্যম নুহে, নিজ ভাষায় জ্ঞান অর্জন করে মধ্য বিশ্বস্তরের সফলতা লাভ করা যাইপারে। ভারত ভলি বহুভাষী দেশের মাতৃভাষার গুরুত্ব অধিক। নূতন জাতীয় শিক্ষানীতি 2020 মধ্য প্রাথমিক স্তরের মাতৃভাষায় শিক্ষাদানকে প্রোৎসাহন দিয়েছি। এহা এক সকারাত্মক পদক্ষেপ, কারণ ভাষা মাধ্যমে হি শিশু নিজ মাটি, সংস্কৃতি ও পরম্পরা সহ যোড়ি হয়ে রহিথায়। মাতৃভাষায় শিক্ষা জাতীয় একতাকে সুদৃঢ় করা সহ ভাষার সুরক্ষা ও সমৃদ্ধিকে মধ্য সুনিশ্চিত করে। ভারত ভিতরে ভারতীয় ভাষাগুলিক ছাড়িদেলে ইংরাজীকে নেই শ্রেষ্ঠ বোধতার ভাবনা অনেকঙ্ক মনরে রহিছি। সেথিপাই অধিকাংশ সময়ের ইংরাজী জাণিথিবা ব্যক্তিকে জ্ঞানী বলে ধরি নিয়া যায়। সত্যতা হচ্ছে কোণী ভাষার জ্ঞান বা বৌদ্ধিক ক্ষমতা সহিত কিছু সম্পর্ক নথায়। ভাষা কেবল অভিব্যক্তির মাধ্যম মাত্র। যদি জনে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করে তার বৌদ্ধিক ক্ষমতা উত্তম ঢঙ্গে প্রকটিত হয়ে থাকে, কারণ মাতৃভাষায় হি জনে সবুঠারু উত্তম ভাবে চিন্তা করিপারে। শিশুর প্রাথমিক শিক্ষা মাতৃভাষা বদলরে অন্য কোণী ভাষায় হলে তার মৌলিক চিন্তনর বিকাশে বাধা উৎপন্ন হুয়ে। সেথিপাই তো অনুসন্ধান এবং মাতৃভাষায় শিক্ষা মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষা যদি মাতৃভাষা মাধ্যমে সম্পাদন করা যাব, দেশ নিজের সম্পূর্ণ বৌদ্ধিক ক্ষমতাকে উপযোগ করে পারিব বলে বিশ্বাস রয়েছে। এহাই বিশ্বব্যাপী শিক্ষাবিদ মানকর মাতৃভাষাকে গুরুত্বপূর্ণ মনে করিবার আউ এক বড় কারণ। কারণ চিন্তন, অনুসন্ধান, বিশ্লেষণ, সংশোধন এবং নিষ্কর্ষর প্রক্রিয়াকে আম মন কেবল মাতৃভাষা হি সম্পাদিত করে থাকে। আজিকাল ইংরাজী ভাষা প্রতি অত্যধিক আকর্ষণ দেখা যাচ্ছে। অনেক অভিভাবক মনে করতে যে কেবল ইংরাজী মাধ্যমে পড়িলে শিশু ভবিষ্যতের সফল হব, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ঠিক নুহে। ইংরাজী এক আন্তর্জাতিক ভাষা হয়ে পারে, কিন্তু জ্ঞানর মূল আধার হচ্ছে নিজ ভাষার দৃঢ় বুঝামণা। মাতৃভাষায় শিক্ষা পাই ছাত্রছাত্রী পরে অন্য ভাষা শিখিবার মধ্যে অধিক সক্ষম হয়ে থাকে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কহিলে, ভারতীয় সংস্কৃতি এক বিকশিত শতদল কমল সদৃশ, যাহার প্রত্যেকটি পাখুড়া নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ রূপে কমলর শোভা মধ্য নষ্ট হয়ে যাব। মু চাহেঁ যে প্রাদেশিক ভাষাগুলিক রাণী হয়ে বিভিন্ন প্রান্তরে বিরাজমান করন্তু এবং এহা ভিতরে হিন্দি মধ্য মণি হয়ে বিরাজিত হেউ। এই ক্রমরে নিজ ভাষা কহিলে সমস্ত ভারতীয় ভাষা এথিরে সমাহিত হব। দেশের দক্ষিণ ভাগ ঠারু উত্তর তথা পূর্ব ঠারু আরম্ভ করে পশ্চিম ভাগ পর্যন্ত সমস্ত ভাষা আমার নিজ ভাষা। ভাষা হি জনে ব্যক্তিকে নিজ দেশ, সংস্কৃতি এবং মূল আধার সহিত যোড়ি থাকে। ভারতর নূতন শিক্ষানীতিরে প্রাথমিক ঠারু আরম্ভ করে প্রযুক্তি ও মেডিকাল শিক্ষা পর্যন্ত সবুকু মাতৃভাষায় উপলব্ধ করিবার প্রয়াস করা যাচ্ছে। যাহার উদাহরণ ভাবে প্রথম থর করে নিজ ভাষার হিন্দি মধ্যপ্রদেশ MBBS পাঠ্যক্রম পড়া যাবার শুভারম্ভ করছে। ମାତୃଭାଷାରେ ଶିକ୍ଷାଦାନ କରାଗଲେ ଦେଶ ଆତ୍ମନିର୍ଭରତାର ମାର୍ଗରେ ଆଗକୁ ବଢ଼ି ଚାଲିବ। ଏହି ସ୍ୱପ୍ନ ସେବେ ସାକାର ହେବ ଯେବେ ଆମ ଭାଷାଗୁଡ଼ିକ ମଜବୁତ ହେବେ। ତେଣୁ ସରକାର ନୂତନ ଶିକ୍ଷାନୀତିରେ ଭାରତୀୟ ଭାଷାଗୁଡ଼ିକ ମାଧ୍ୟମରେ ଶିକ୍ଷାଦାନ ଉପରେ ବିଶେଷ ଗୁରୁତ୍ୱ ଆରୋପ କରିଛନ୍ତି। ଏହାର ପରିଣାମ ସ୍ୱରୂପ 8ଟି ଭାଷା ଯଥା ତେଲୁଗୁ, ତାମିଲ, ମଲୟାଲମ, ମରାଠୀ, ଗୁଜୁରାଟୀ, ବଙ୍ଗଳା, ହିନ୍ଦୀ ଓ ଅସମିଆରେ ଇଞ୍ଜିନିୟରିଂ ପାଠ୍ୟକ୍ରମର ଅନୁବାଦ କରାଯାଇ ମାତୃଭାଷାରେ ଶିକ୍ଷାଦାନର ପ୍ରୟାସ କରାଯାଉଛି। ନିଟ୍ ଏବଂ UGC ଦ୍ୱାରା ସମ୍ପାଦିତ ପରୀକ୍ଷାଗୁଡ଼ିକ ମଧ୍ୟ 12ଟି ଭାଷାରେ କରାଯିବାର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଉଛି। ରାଷ୍ଟ୍ରପିତା ମହାତ୍ମା ଗାନ୍ଧୀ ମଧ୍ୟ ବୈଜ୍ଞାନିକ ଏବଂ ପ୍ରଯୁକ୍ତିଗତ ଶିକ୍ଷା ତଥା ବିଶେଷଜ୍ଞମାନଙ୍କୁ ସାଧାରଣ ଜନତା ଏବଂ ଭାରତୀୟ ଭାଷା ସହିତ ଯୋଡ଼ିବା ସପକ୍ଷରେ ଯୁକ୍ତି ବାଢ଼ିଥିଲେ। ସେ କହିଥିଲେ, ଭାରତୀୟ ଭାଷାମାନଙ୍କ ମଧ୍ୟରେ ପଢ଼ିଥିବା ଇଞ୍ଜିନିୟର, ରସାୟନଶାସ୍ତ୍ରୀ ଓ ଅନ୍ୟ ବିଶେଷଜ୍ଞ ଦେଶର ପ୍ରକୃତ ସେବକ ହୋଇପାରିବେ ଏବଂ ଏମାନେ ବିଦେଶୀ ନୁହେଁ, ବରଂ ସାଧାରଣ ଜନତାଙ୍କ ଭାଷାରେ କଥାବାର୍ତ୍ତା କରିବେ। ଉନବିଂଶ ଶତାବ୍ଦୀରେ ଦାଦାଭାଇ ନରୋଜୀ ଇଂରେଜମାନଙ୍କ ଦ୍ୱାରା ଭାରତର ଧନକୁ ବିଦେଶକୁ ନିଆଯିବା ଘଟଣାକୁ ଡ୍ରେନ୍ ଅଫ୍ ୱେଲ୍ଥ ରୂପେ କଠୋର ନିନ୍ଦା କରିଥିଲେ। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଏହା ସହିତ ବ୍ରେନ୍ ଡ୍ରେନ୍ ଯୋଡ଼ି ହୋଇ ଆମର ଯୁବଶକ୍ତିମାନଙ୍କୁ ବିଦେଶୀ ଭାଷା ଅଧ୍ୟୟନ ମାଧ୍ୟମରେ ନେଇଯିବାର ଧାରା ରହିଛି। ଏଥିରେ ରୋକ ଲଗାଇବା ପାଇଁ ଆମ ଶିଶୁମାନଙ୍କୁ ମାତୃଭାଷାରେ ଶିକ୍ଷାର ସୁଯୋଗ ଦେବାକୁ ହେବ। ଦେଶର ଯୁବକ ଯୁବତୀମାନେ ମାତୃଭାଷା ସହିତ ଅନ୍ୟ ଭାରତୀୟ ଭାଷାଗୁଡ଼ିକୁ ଆୟତ୍ତ କଲେ ସେମାନଙ୍କ ମସ୍ତିଷ୍କ କୌଣସି ବିଦେଶୀ ଭାଷାର ଗୁଲାମ ହେବା ପରିବର୍ତ୍ତେ ନିଜ ଭାଷାରେ ମୁକ୍ତ ଭାବରେ ଚିନ୍ତା କରିପାରିବେ, ବୁଝିପାରିବ ଏବଂ ନିଜର ଅନୁସନ୍ଧାନ, ଚିନ୍ତନ, ବିଶ୍ଲେଷଣ ଶକ୍ତିକୁ ବୃଦ୍ଧି କରି ନିଜର ବିକାଶ କରିପାରିବ। ଓଡ଼ିଶାରେ ଓଡ଼ିଆରେ ଉଚ୍ଚଶିକ୍ଷା, ଇଞ୍ଜିନିୟରିଂ ଓ ମେଡ଼ିକାଲ କ୍ଷେତ୍ରରେ କିଛି ପୁସ୍ତକ ପ୍ରକାଶିତ ହୋଇସାରିଥିଲେ ମଧ୍ୟ ତାହା ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ଯଥେଷ୍ଟ ହେଉନାହିଁ। କିଛି ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ ଓଡ଼ିଆ ମାଧ୍ୟମରେ ଡାକ୍ତରୀ, ଦନ୍ତ ଚିକିତ୍ସା, ନର୍ସିଂ କୋର୍ସ ଯୋଗାଇ ଦିଆଯାଇଛି। କିଛି ଇଞ୍ଜିନିୟରିଂ କଲେଜରେ ବିଟେକ୍ ଓ ଏମ୍ଟେକ୍ ଭଳି ଶିକ୍ଷାର ମାଧ୍ୟମ ଓଡ଼ିଆ ହେବା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏକ ପ୍ରଶଂସନୀୟ ପଦକ୍ଷେପ। ତଥାପି ଆହୁରି ଅନୁବାଦ ଏବଂ ଓଡ଼ିଆ ଭାଷାରେ ପୁସ୍ତକ ପ୍ରକାଶନ ପାଇଁ ଲେଖକ, ସମ୍ପାଦକ ଏବଂ ପ୍ରକାଶକଙ୍କ ମିଳିତ କାର୍ଯ୍ୟଧାରା ଅତ୍ୟନ୍ତ ଆବଶ୍ୟକ। ନୂତନ ଶିକ୍ଷାନୀତି ପ୍ରଣୟନର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ନିଜ ମାତୃଭାଷାରେ ଶିକ୍ଷା ଗ୍ରହଣ କଲେ ପ୍ରତି ବିଷୟକୁ ଅପେକ୍ଷାକୃତ ଅଧିକ ଭଲ ଭାବରେ ବୁଝିପାରିବେ ଏବଂ ନିଜର ଜ୍ଞାନକୁ ବ୍ୟବହାର କରିପାରିବେ। ଆଉ ମଧ୍ୟ ନିଜ ସଂସ୍କୃତି ଓ ପରମ୍ପରାକୁ ଭଲ ଭାବରେ ବୁଝିବେ ଏବଂ ଦେଶ ଓ ସମାଜର ସୁଧାର ତଥା ଉନ୍ନତିରେ ଯୋଗଦାନ କରିପାରିବେ। ଭାରତୀୟ ଭାଷାଗୁଡ଼ିକ ମାଧ୍ୟମରେ ଉଚ୍ଚଶିକ୍ଷାର ମାର୍ଗ ଉନ୍ମୋଚିତ ହୋଇପାରିବ, ଯାହାଦ୍ୱାରା ଆମ ଭାଷାଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ବିକଶିତ ହେବେ। ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ସମସ୍ତ ମାତୃଭାଷା ବ୍ୟବହାର ପ୍ରତି ଯତ୍ନଶୀଳ ହେଲେ ଯୁଗ ଯୁଗ ଧରି ଭାରତୀୟ ଭାଷାଗୁଡ଼ିକ ସୁରକ୍ଷିତ ରହିପାରିବ। ଜାତୀୟ ଶିକ୍ଷାନୀତି 2020 କେବଳ ଗୋଟିଏ ଭାଷାରେ ସୀମିତ ରହୁନାହିଁ, ବରଂ ବହୁଭାଷୀ ଶିକ୍ଷାକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛି। ମାତୃଭାଷା ସହିତ ଅନ୍ୟ ଭାଷା ଶିଖିବା ମାଧ୍ୟମରେ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଜାତୀୟ ଓ ଅନ୍ତର୍ଜାତୀୟ ସ୍ତରରେ ସଂଯୋଗ ସ୍ଥାପନ କରିପାରିବେ। ଏହା ଏକ ସମାନ୍ତର

0: তা পহেলা নিমেষ দিয়ে আহাগে লাগান চাহম, যেহেতু নিম নামে যেন কুনু ভাষা আতলি আ কুনু ভাষা নু ভি নিম পাঠতাল দার নামে যেন স্টুডেন্ট গুঠিয়ার আতলনার কাজেন ছাত্র ছাত্রী আতনার লাবড়ারিন আর ই কথা ইদগে লাগান তেঙ্গাল দাম যে ই যেন নিম কার্যক্রম নু বার্চকা দার মাক্কা পু পু ঝাঁকা ঝাঁকা ইদাদ নামে বিশেষ করি কুনু সম্প্রদায়ের গে লাগান কার্যক্রম দু আউ আদগে লাগান নিমান মেহকাম যেহেতু নিম কুনু ভাষা নু ভি পাঠতাল দার হাতদারিন তা নিম একান একান করি নামে ভাষা বন আদারিন পাঠতাদার হু কথাম টিকে তেঙ্গা যে যেতে আহর আর যেন নামে কুনু ভাই বন্ধুর গুঠিয়ার আতলনার নামে কুনু ভাষা বন বাল্লানার আর ভি টিকে আহাঙ্গর যে আচ্ছা আচ্ছা ই প্রকার ভাষা আতলি নামে আউ নাম ইন্নেকরি হাত দু বছরিন পাঠতালনার বুটিকে হু কথাম টিকে তেঙ্গর
1: পহেলা তা সাফা শ্রোতা বন্ধুরিন সাফারে নেগে জুহার জুহার ও মা গোটিয়ার জুহার গো জুহার জুহার জুহার জয় ধর্মে বেলায় আও স্পেশালি নিমান ভি ফিং আজ্ঞা নিমান নমস্কার
0: জুহার জুহার জুহার নিশ্চিত হবে
1: আও বহুত বহুত ধন্যবাদ আকাশবাণীতা ই সুন্দর কার্যক্রম মানালে মাক্কা পুপু ঝকা ঝকা বহুত বহুত ধন্যবাদ যে এঙ্গান হেকিরি ইনা প্রোগ্রাম সামিল কামস্কার ওদলগান নিমান ভি অশেষ অশেষ বহুত বহুত ধন্যবাদ তা কথা মানালি সাফার তেঙ্গনার এঘে রাজ্য গুঠার তেঙ্গনার নেকে ভাষা মাল্লা তাঙ্গে পরিচয় মাল্লা তো কথা তিলি যেহেতু নাম কুণাত কুণু হিসাব নু নাম উজ্জ্বালদাত খালি অনালদার আউ মহালদার আউ খালি উজ্জ্বালদার হতো কথা নু সীমিত মাইগিরি যদি নাম নাম ভাষা বন বাছাবা ইয়াঙ্গত ইবন মানালি মেন কথা তো এঘে কথা তেঙ্কু নেন তেঙ্গালদান যেহেতু এন আকুন একটা টিচর প্রশ্ন আতলান বাকেন এঘে পরিচয় দিত এঘে ভাষা মানালি এঘে পরিচয় তো কথা মানালি যেহেতু ই ভাষা বাছাবাগে লাগান নামে যেতে এখন পিঢ়ির আতলনার সাফার যদি তামহি যদি এনে আহর কা শিখরর কা তেঙ্গর হেলে যেগির নামা ভাষা বাছর আউ নামে সমাজ আগলিগে কো এখন এরালদান যে সাফার এরর নিমি এরাল কেরর যে নামে ভাষার নেধি মাল্লা কাছে নিকরুর তো বহুত বহুত ধন্যবাদ যা খাত্র আমি রাজ্য সরকার যে নামানগ্রন্তা ব্যবস্থা কামচিকেছে যে নামে ভাষা নু নাম পাঠ পাড়ত এখন নামে সম্বলপুর ডিস্ট্রিক্ট নু 82 স্কুল আতলি যে আসান পাঢ়া মানালি নামে কুণু ভাষা নু পাঠব পাঢ়া মানালি তো এঙ্গান ভি গোটে অন্তা সুযোগ হাখরা যেহেতু বহুত বহুত ধন্যবাদ ধর্মে সে নামেন বহুত বহুত ধন্যবাদ অনটা মৌকা চিকিছে যে ই ভাষা নুনি পাড়তয় ঠিক আছে বহুত বহুত বহুত ধন্যবাদ আদিকে লাগান ধর্মে বেলা সে যেহেতু বহুত বহুত ধন্যবাদ আসি নামে টিকে ধারত
0: নিশ্চয়
1: জয় জয় ধা।

0: 3টারু সন্ধ্যা 6টা পর্যন্ত দেওয়া হতো। তারপরে খরা ছুটি উপরে আসলে সেতবে আমাকে সকালে গোটে গোটে 8 ঘন্টা বা 7 ঘন্টা আমাকে দেওয়া যাওত প্র্যাকটিস টাইম, যেমনি সকালে হল 2 ঘন্টা আমার ফিটনেস পাই ফিজিক্যাল ফিটনেস প্র্যাকটিস করা যাওত, ঘন্টে গোটে ঘন্টা আমার লকিং ব্যাটিং র প্র্যাকটিস পাই করা হতো, গোটে গোটে ঘন্টা ক্যাচ প্র্যাকটিস ফিল্ডিং প্র্যাকটিস, তা সহিত কিপরি আমার ইমপ্রুভমেন্ট হব ব্যাটিং লাইন অফ, তারপরে শেডো প্র্যাকটিস, বহুত প্রকার কিছু কিছু প্র্যাকটিস থাকে সেটা আমাকে শিখা যাওত। আর মোস্টলি তো আমাকে ফিজিক্যাল ফিটনেস পাই আমাকে রনিং করা যাওত, তারপরে আমার বেসিক ট্রেনিং করা যাওত, আর ফিল্ডিংটা তো ইম্পর্টেন্ট হি দেওয়া যাওত, কিপরি ফিল্ডিং করবে কিপরি ক্যাচ প্র্যাকটিস হব কিপরি থ্রো এটা সব যাক শিখা যাওত।
1: তবে ক্রিকেট খেলা মধ্যে নিজ খেলাড়ি মানক সহ আপন কিপরি মনোভাব রাখতে,
0: প্রথমে টিকে কমিউনিকেশন টিকে প্রবলেম হয়ে, কারণ প্রথমে স্কুল লেভেল সিলেক্ট হবে, তারপরে উপর লেভেল যাবে টিকে ডিস্ট্রিক্ট লেভেল যাবে, ডিস্ট্রিক্ট লেভেল টিকে কমিউনিকেশন গলা হলে আমার 5-6 দিন ক্যাম্প হুয়ে, সেতু প্রথম 2-3 দিন টিকে প্রবলেম হয়ে, কারণ তাঙ্ক টিকে কথাবার্তা টিকে ব্যবহার টিকে মতলব ল্যাঙ্গুয়েজ টিকে প্রবলেম হয়ে যায়, তারপরে তারপরে তারপরে উপরকে গেলে ফের তাঙ্কর সহ এমনি 10-15 দিন আর গোটে মাসের ক্যাম্প হয়ে, সেতি বি তাঙ্ক টিকে পূর্ব পশ্চিম ওড়িশার ল্যাঙ্গুয়েজ র টিকে প্রবলেম হয়ে টিকে, তোর খাইবাটা বি টিকে টাইম টেবল হুয়ে নি, তো সেপরে শোয়া পিবা বহুত প্রবলেম হয়ে, লেকিন সেইতরে সেটা টিকে নেগলেক্ট করি আগে প্র্যাকটিস করে চালি থাও, আর সেটা বেশি ধ্যান দেউনু, আর তারপরে সেই হিসাবে আমার কমিউনিকেশন বি ভালো হুয়ে, পছে পছে 2-4 দিন পরে তাঙ্ক কমিউনিকেশন কথাবার্তা হল কিপরি হল সব মিশের হয়ে যাই থাকে ভালসে।
1: আগে ভালো কথা, তবে নিজের অধিনায়ক ঠারু আপনার কোন আশা রাখতে?
0: আম ক্যাপ্টেন হিসাবে সে তাঙ্ক স্ট্র্যাটেজি হিসাবে আমি যা চলু, কেবে কেবে টিকে ইয়ার সাইড হয়ে যায় আম প্র্যাকটিস মতলব তাঙ্ক হিসাবে তাঙ্কে গোটে গোটে চুজ করতে আম আম হিসাবে থাকবে, যেপরি আমি ভাবো আমি অপনার ক্যাপ্টেন তার নজর সে দেখি থাকবে কি আমি মিডিল অর্ডার গোটে বেস্ট পারফর্মার, লাইক আমি ভাবু গোটে জিনিস, লেকিন তা হুয়ে না, ক্যাপ্টেন যা কয়ে তা হুয়ে, লেকিন তা হিসাবে গোটে ভালো ডিসিশন নিয়ন্তি ক্যাপ্টেন, সেই তারপরে তাঙ্ক কথা কু মানি টিকে চালিলে ভাল হুয়ে, নহলে নিজ পারফর্মেন্স বি টিকে খারাপ হয়ে যায়, কারণ তাঙ্ক সহিত গন্ডগোল হলে আমাকে বি খেলিবার চান্সটা কম থাকে।
1: আজ্ঞা, খেলা ছড়া আপন কোন সব করিবা কো পছন্দ করন্তি?
0: খেলা ছড়া আমি সেই কিছু না কিছু সময় হলে বহি পড়িবা, নহলে চেস খেলিবা, তা সহিত আর এতে কিছু না, সাঙ্গ সহিত টিকে এমনি মন্দির যা ইয়ার সাইড যা এতিকি, তা সহিত ট্রাভেলিং কেবে কেবে যাও আমি বাহারকু টিকে বাহারকু বুলি যাও, তারপরে খেলা তা সহিত আর কিছু এতে না।
1: এক রাজ্যস্তরীয় ক্রিকেট খেলাড়ি ভাবরে আপনক দিনচর্যা কিপরি থাকে?
0: খেলাড়ি হিসাবে আমার ডেলি লাইফে সকালু এমনি প্র্যাকটিস স্টার্ট হুয়ে, জাস্ট এক্সিট সকালু আমি সেই 5:30-6টার উঠিকি 6:30 ভিতরে গ্রাউন্ডে পৌঁছাওয়া পড়ে, পৌঁছি সারা পরে আমার স্টার্ট করু রনিং স্টার্ট করু, ফার্স্ট রনিং এটা অধা ঘন্টা ঘন্টে রনিং, তারপরে আমার হুয়ে স্ট্রেচিং এক্সারসাইজ হুয়ে ঘন্টে 2 ঘন্টা, তারপরে সেটা করে সারা পরে 2 ঘন্টা আমার প্র্যাকটিস, সে বেশি না বেসিক প্র্যাকটিস হব, জাস্ট ক্যাচ প্র্যাকটিস হল ইয়া ফিল্ডিং প্র্যাকটিস, তারপরে আমার পড়া স্টুডেন্ট যাব কলেজ যাব, যে স্কুল স্টুডেন্ট স্কুল রহলা, যে যাও নাই সে প্র্যাকটিস স্টুডেন্ট সে প্র্যাকটিস করবে ক্রিকেট, দেন তারপরে সে আসবে সন্ধ্যা 3টারে ইয়া 2টারে, যার যেপরি হিসাবে ছুটি হল সে আসিকি, ফের 3টারে আসিকি টিকে রেস্ট করিকি 3:30 ফের প্র্যাকটিস হব, ফের সে ওয়ার্ম আপ করবে টিকে বডি স্ট্রেচিং করবে, বডি খুলে সারা পরে দেন তারপরে ফের তার প্র্যাকটিস স্টার্ট হব, ঘন্টে 2 ঘন্টা প্র্যাকটিস করে সারা পরে সন্ধ্যা 6:00-7:00 ফের মিটিং হুয়ে, মিটিং রে জাস্ট কোয়া ইনফরমেশন হয়ে কি তোমার ইমপ্রুভমেন্ট কোটারে রহিবা, জাস্ট যেমতি কি রহিলা কার ব্যাটিং রে কভার ড্রাইভ খারাপ হচ্ছে, কার পুল শট খারাপ হলা, কি কার বোলিং রে কার হ্যামস্ট্রিং হলা, কর কোন কোন হলা, সে উপরে কোচটা তার টিপণ দেব, তারপরে আমার থেরাপি রহিলা ফিজিওথেরাপি রহিলা, সে কইব কি আমার কো কোটা করিবা পড়ে কো কোটা করিবা পড়ে নি এক্সারসাইজ, দেন এইটা করে সারা পরে ইভিনিং রে আমার সেই 8টারে ঘর যাও, 8টা যাই ঘরে রেস্ট করি পাঠ পড়া হলা, সাঙ্গ সহ কথাবার্তা হলা, 10টারে শুয়ে ফের আরম্ভ করি।
1: আজ্ঞা, আপনার কেউ সব স্থান কু খেলি যাইছন্তি এবং সেঠিকার খেলরে এবং আম আঞ্চলিক খেল মধ্যরে কোন সব পার্থক্য রইতে?
0: যেমতি কি মু খেলি এই যে রাউরকেলা 3 থর যাইছে, আম ডিস্ট্রিক্ট রু রিপ্রেজেন্ট করছে, আম রাউরকেলারে আম কলেজ তরফ স্কুল তরফ আও আন্ডার-19 যাইছে, আন্ডার-16 খেলি যাইছে, দেন তারপরে আম যাইছো ভুবনেশ্বর এন্ড কটক, আম ডিফারেন্ট এটা থিলা কি টিকে ট্রাভেলিং রে টিকে প্রবলেম হচ্ছে, সেই হিসাবে টাইফেনটা মিলু নথিলা কি যেমতি আম যে জেনারেল বগিরে বসাই নিয়ে যাওতিলে টিকে সেইটা টিকে প্রবলেম থিলা খেলা সময়রে, এবে বর্তমান পিলামানকর এতকি নাই যেতে আগ যেমতি হউতিলা, আর সেইটা টিকে প্রবলেম থিলা, আর পার্থক্য এয়া থিলা কি তাঙ্ক গ্রাউন্ড কোলা টিকে বহুত ভাল থিলা, এয়া টিকে ডিফারেন্ট থিলা, রাউরকেলারে সবু জায়গারে অছি গুটে গুটে ফিল অছি, সেইটা গুটে গুটে কোচ অছন্তি, আর কটকরে বি গলে সে সবু জায়গারে অছি, রেভেনশা যেমতি গুটে জায়গারে স্টেডিয়াম অছি, আমার বারবাটিরে ট্রেনিং চালছে, সনসেন গ্রাউন্ড ভুবনেশ্বরে বি চারিআড়ে অছি।
1: আজ্ঞা, খেলরে বড় সফলতা পাইবা পাই মানসিক দৃঢ়তা কেতে জরুরি এবং আপন ইয়াকু দৃঢ় করিবা পাই কোন করন?
0: হ্যাঁ, সে খেলরে তো ইম্পর্টেন্ট লা আপনকর রহলা টেনশন বেশি হয়ে, কারণ আপনার যদি আগে পারফরমেন্স ভাল চালিছে ফের বি আপনার সিলেক্ট হও নি, মতলব টেনশনটা হয়ে থাকে, সেই জিনিসটা মু বি ফেস করিছি বহুত আগরে, জনে কয়ে লাগে না সে তার

বিজেপি প্রার্থী দেবাশিষ সামন্তরায় নির্দ্বন্দ্বথি রাজ্যসভাকে নির্বাচিত হইছন। উপনির্বাচন পরিচালনা লাগি নিযুক্ত রিটর্নিং অফিসর সত্যব্রত রাউত শ্রী সামন্তরায়ঙ্কু জিতিথিবার লাগি সার্টিফিকেট প্রদান করিছন। রাজ্যসভা উপনির্বাচন লাগি সে বিজেপি তরফ প্রার্থীপত্র দাখল করিথিলে। আজ উপরবেলা 3 বজে তক প্রার্থীপত্র প্রত্যাহার লাগি সময়া ধারি যাইতলা। হেলে ঝনেন প্রার্থী ভাবে নামাঙ্কন দাখল করিথিবানু ই উপনির্বাচন লাগি আউ ভোটিংর আবশ্যকতা নাই পড়লা। হেতিলাগি তাঙ্কু নির্দ্বন্দ্বথি বিজয়ী ঘোষণা করা যাইছি। ওড়িয়া ভর্চুয়াল একাডেমি তরফ হইতিবার 10 দিনিয়া পোথি বিজ্ঞান কর্মশালা আজ উদযাপিত হইছে। রাজ্যর ভিন ভিন জাগানু 52 জন ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক আর প্রশিক্ষার্থী ইতি ভাগ নিয়েছিল। তত্ত্বভিত্তিক আলোচনা সহিত ক্ষেত্রীয় অনুশীলন লাগি প্রশিক্ষার্থী মানে রাজ্য সংগ্রহালয় পরিদর্শন করেছিল। উদযাপনী কার্যক্রম থেকে ইলেকট্রোনিক্স আর সূচনা প্রযুক্তি বিভাগ অতিরিক্ত মুখ্য শাসন সচিব বিশাল কুমার দেব মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে কহিলে, প্রশিক্ষার্থী মানে পোথি সংগ্রহ, সূচীকরণ আউ ফের ঘায় লেখিকি আমার জ্ঞান ভণ্ডারকে সারা পৃথিবীর প্রসার করবার থি ভাগিদার হবে। এ অবসরে পোথি বিজ্ঞান সম্বন্ধিত গোটে বহি ভিল উন্মোচিত হইতলা। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রনু। এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির সহযোগী রাজস্থান সহরাঞ্চল পানীয় জল, সুয়েরেজ আও ভিত্তিভূমি নিগম আরইউআইডিপি র 9 জনিয়া উচ্চস্তরীয় প্রতিনিধি দল ওড়িশা আসিকি রাজ্যর সহরাঞ্চল বিকাশ মডেলর অধ্যয়ন করিছন। ই দল ভুবনেশ্বর আও পুরীর প্রমুখ ভিত্তিভূমি প্রকল্প বুলি দেখবার সহিত অধিকারী মানকর সহিত আলোচনা করিথিলে। ওড়িশা অর্বান একাডেমি ন গৃহ নির্মাণ আউ নগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিব উষা পাঢ়ী রাজ্যর সফল পদক্ষেপ বাবদে তথ্য উপস্থাপন করিথিলে। রাজস্থান দল ওড়িশার জলযোগান আউ নাগরিক কেন্দ্রিক সেবা মডেলকে প্রশংসা করবার সহিত নিজর রাজ্য ন প্রয়োগ করবার লাগি আগ্রহ দেখাইলে। ই গস্ত দুই রাজ্য ভিতরে জ্ঞান দিয়ানিয়া আউ সহযোগকে আহরি জবর করবা বলে আশ করা যাউছি। শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাঢ়ী শ্রীমন্দির বরিষ্ঠ অধিকারী মানকর সহিত রথ তিয়ারি কাম সহিত অলগা প্রকল্প কামর অগ্রগতি বাবদে আজ সমীক্ষা করিছন। পরম্পরা অনুসারে রথঘাট ঠুলাবার আর তিয়ারি কামকে সুরুখুরুতি আগকে বড়ুবানু সে সন্তোষ প্রকাশ করিছন। করতকল্ন পৌঁছিবার তালকাট জলদি চিরট করিকি অতকা গোটে সেট চারমাল গচ্ছিত রখবারকে সে নির্দেশ দিয়েছেন। শ্রীমন্দির পরিচ্ছন্ন তৈরি হতবার ফুল গুন্থা ঘর কামকে জলদি শেষ করবারকে যন্ত্রীঙ্কু কুহাযাইছে। গলাকাল মুখ্য প্রশাসক শ্রী গুণ্ডিচা মন্দির আউ হরচণ্ডী সাই নথিবার সেবায়ত মানকর ঘর পরিদর্শন করিথিলে। রথযাত্রা আগুনু শ্রী গুণ্ডিচা মন্দির সবু তৈরি কাম আইবা 20 তারিখ তক শেষ করবারকে বিভাগীয় যন্ত্রীঙ্কু নির্দেশ দিয়েছেন। ছুয়ামানকর জীবন শিক্ষা ও বিকাশ থি খেলর আবশ্যকতাকে জোর দেইকি আজ আন্তর্জাতীয় খেল দিবস পালন করা যাচ্ছে। ই বছর ই দিবসর বিষয়বস্তু রয়েছে খেল আউ শৈশবকে সুরক্ষা দেবার। মিলিত জাতিসংঘর সাধারণ সভাতে আন্তর্জাতীয় খেল দিবস পালন লাগি নিষ্পত্তি নিয়া যাইতলা। 1999 মশাতে জাতিসংঘ শিশু অধিকার সম্মেলনকে পহেলা করে অনুমোদন মিলিথিলা। ই আন্তর্জাতীয় চুক্তিনামা ফি ছুয়াঙ্কর বিশ্রাম, ছুটি আউ বয়স অনুসারে খেল আউ মনোরঞ্জন কামটি লাগুথিবার সাংস্কৃতিক জীবন আউ কলা ক্ষেত্রটি মুক্তভাবে ভাগ নেবার অধিকারকে সুনিশ্চিত করছি। বৌদ্ধ জেলা হরভঙ্গা ব্লক নিপুণ বিদ্যালয় অনুষ্ঠাপন কার্যক্রম হয়ে যাইছে। গোষ্ঠী শিক্ষা অধিকারীঙ্ক অধ্যক্ষতাতে হইতবার কার্যক্রমটি রাজ্যস্তরনু আসিথিবার ভিন ভিন অধিকারী, শিক্ষক, শিক্ষয়িত্রীঙ্ক ই বছরর যোজনা বাবদে অনুষ্ঠাপন রিপোর্ট দিয়া যাইথিলা। শিশু বাটিকানু মূল করিকি 3 শ্রেণী থি পড়ুথিবার ছাত্রছাত্রীমানকু ইথি গুণাত্মক শিক্ষা দেবার উপরে জোর দিয়া যাইছে। বরগড় জেলা রাজবোড়াশম্বর ব্লকে পঞ্চায়েতিরাজ আ পানীয় জল বিভাগর যুগ্ম সচিব জয়শ্রী মল্লিক গস্ত করিকি রাজ্য সরকারকর ভিন ভিন উন্নয়নমূলক কার্যক্রমর অনুধ্যান করিছন। জিলান কার্যকারী হতবার উন্নয়নমূলক কাম মানকু ধারি সময়া ভিতরে শেষ করবার লাগি শ্রীমতী মল্লিক বিভাগীয় অধিকারী মানকু পরামর্শ দেইছন। বৌদ্ধ জিলান এসআইআর প্রক্রিয়াকে সফল করবার উদ্দেশ্যে জিলা প্রশাসন তরফ ব্যাপক সচেতনতা সৃষ্টি করা যাচ্ছে। জিলার আদর্শ কৃষি বজার লোককলা জড়িয়ে সচেতনতা কার্যক্রম করা যাইছে। রাজ্য উচ্চ শিক্ষানুষ্ঠান স্নাতক পাঠ্যক্রম থেকে না লেখা লাগি আবেদন সময়াকে আইবা 16 তারিখ তক পড়া যাইছে। ছাত্রছাত্রী মানে সামস পোর্টাল থি আবেদন করিপারবে বলে উচ্চশিক্ষা বিভাগ তরফ সূচনা দিয়া যাইছে। আইবা 22 তারিখ উপরবেলা 2 বজে পহেলা মেধা তালিকা বাহারবা।
2026 শিক্ষা বছর না লেখা জাতীয় শিক্ষানীতি 2020 আধারতে করা যা ছাত্রছাত্রী মানে কমন আপ্লিকেশন ফর্ম থে নিজর পছন্দর মেজর মাইনর বিষয় বাছি পারবে। ইতার ছড়া আপ্রেন্টিসিপ এমবিবিএড ডিগ্রি পাঠ্যক্রম লাগি ভিল ছাত্রছাত্রী মানে আবেদন করি পারবে। স্নাতক পাঠ্যক্রমকে আইবা জুলাই 10 তারিখ তক মূল করবারকে বিভাগ তরফ লক্ষ্য রখা যাইছে। পানিপাক রাজ্যে আইবা 3-4 দিন ভিতরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা আসিবারে বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্র তরফ অনুমান করা যাইছে। পানিপাক বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে রাজ্যর পাখাপাখি সবু জিলান কাল বৈশাখীর বলে আইবা 24 ঘন্টা ভিতরে হালকা নু মধ্যম ধরনের বর্ষা হয়ে পড়ে। বৌদ্ধ সহিত 14টা জিলান জবর বর্ষা হয়েকি 50-60 কিলোমিটর বেগতি ধুকা হবার সম্ভাবনা অছে। আইবা 2 দিন ভিতরে দিনর সবুজহ তাপমাত্রা থেকে কেনসি পরিবর্তন নাইন, তার উত্তর 2-3 ডিগ্রি তাপমাত্রা কমিপারে বলে কেন্দ্র তরফ কুহাযাইছে। সিয়াড়ে কাল বৈশাখীর বলে রাজ্যের কেতেটা জায়গান বর্ষা হয়েছে। গলা 24 ঘন্টা ভিতরে রেড়াখোল সবু নুয়েকা 29 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। শেষে মুখিয়া খবর ফের গায়ে নূদিল্লির নীতি আয়োগর 11 নম্বর পরিচালনা পরিষদ বৈঠকটি অধ্যক্ষতা কলে প্রধানমন্ত্রী কহিলেন ভারত আত্মবিশ্বাস আদৃঢ়তার সহিত বিকাশর রাহাতি আগে বড়ুচি। ডবল ইঞ্জিন সরকার লাগি ওড়িশা অর্থনীতি বরকস হচ্ছে কহিলেন মুখ্যমন্ত্রী। ওড়িশার গোটে রাজ্যসভা আসন লাগি নির্দ্বন্দ্বী নির্বাচিত হলে বিজেপি প্রার্থী দেবাশিষ সামন্তরায়। 24 ঘন্টা ভিতরে রাজ্যের 14টা জেলার জবর বর্ষা লাগি সতর্ক সূচনা জারি কলা পানিপাক বিজ্ঞান কেন্দ্র। আজর আঞ্চলিক খবর ইন শেষ হল, জুহার।